বললো যে বাহে গুরু, এক ওঙ্কার বাইগুরু জি কে ফতহে শ্রী ভগৌতী দি সহায় বার শ্রী ভগৌতী জি কি পাতশাহী দশমী প্রথম ভগৌতী সিমর কৈ গুর নানক লাই ত্যায় ফির অঙ্গদ গুর তে অমরদাস রাম দাস হুই সহায়।